0: এখানে আর পার্সল নেই, এই তিন আছে আর দু
1: আনন্দে আনন্দে বাজে বাজে আহং মত মন কি ত্যাগী বলবন্ত নানক শরণ স্বামী সৎসঙ্গ লেব লাগে বিলাবল মহল্লা পঞ্জাবা ভাগ সুলক্ষণা হর কন্ত হামারা রাম অনহদ বজত্রা তিস ধন দরভাগা রাম আনন্দ আনন্দ বজে বাজে দিন সরণ উমাহ তহ রোগ সোগ ন দুঃখ ব্যাপে জন্ম মরণ মতাহ রিদ সিদ্ধ সুধার সমৃত ভগত ভরে পিণ্ডারা বলবন্ত নানক বলিহার বন্যা পার ব্রহ্ম প্রাণ আধারা সুন সখিয় সহে লিড়ো মিল মঙ্গল গাভে রাম মন তন প্রেম করে তিস প্রভ কৌরাভে রাম কর প্রেম রাভ তিস ভাবে এক নিমুখ পলক না ত্যাগে গহ কণ্ঠ লাইয় নহল যাইয় চরণ রাজ মন পাগিয় ভগত ঠগৌরী পায় মোহ অনন্ত কত হু না তাবে বিনবন্ত নানক মিল সঙ্গ সাধন অমর পদবী পাবে বিসমন বিসম পহি পেখ গুণ বিনাশি রাম কর গহ পুজা গহি কাট জম কি ফাসি রাম গহ পুজা লিনি দাসিনী অঙ্ক অঙ্কুর দোত জনায়া মলন মোহ বেকার নাঠে দিবস নির্মল আয়া দৃষ্ট তাহারি মন পিয়ারি মহা দুর্মত নাসি বলবন্ত নানক পহি নির্মল প্রাভ মিলে অবিনাশি সূর্য কিরণ মিলে জল কা জল হুয়া রাম জ্যোতি জ্যোত রলি সম্পূর্ণ থিয়া রাম ব্রহ্ম দিশা ব্রহ্ম শুনিয়া এক এক বখানিয়া আত্ম পসারা করণ হারা প্রভ বিনা নহি জানিয়া আপ কর্তা আপ ভক্তা আপ করণ কিয়া বলবন্ত নানক সেই জানে যিনি হর রস পিয়া বিলাবল মহল্লা পঞ্জাবা ছন্ত এক ওঙ্কার সদগুর প্রসাদ সখী আও সখী বসে আও সখী আস পিরকা মঙ্গল গাবহ তজ মান সখী মত আপনে প্রীতম ভাবহ তজ মান বো বেকার দূজা সেব এক নিরঞ্জন লাগ চরণ শরণ দয়াল প্রীতম সগল দুত্র বিখণ্ডন হোয় দাস দাসী তজ উদাসী বহুড় বিধি না তাহা নানক পয়ম পয় করো কৃপা তাম মঙ্গল গাওয়া অমৃত প্রিয় কা নাম মৈ অন্ধলে টোহনী ওহ জো হ্যা বহু প্রকার সুন্দর মোহনী মোহনী মহাবুজ ত্রচঞ্চল অনেক ভাব দিখাবে হয়ে ঢিল মিঠি মনে লাগে নাম লেন না আবে গ্রহ বনে তীরে বরত পূজা বাট আ ঘাট জোহনী নানক পয়ম পে দয়া তাহারোহ মায় নাম অন্ধলে টোহনী মোহনাথ প্রেনাথ জো জানো ত্যো রখো চতুরাই মোহে নাহে রিঝাবো কর মুখ হো নহ চতুর সুঘর সজান বেতি মোহে নিরঞ্জন গুণ নহি নহ রূপ ধূপ না নয়ন পঙ্কে জহ ভাবে তৈ রাখ তুহি জয় জয় জম পহ সগল যাকো করুণা পত গত কিন লখো নানক পয়ম পে সেব সেবক জো জান ত্যো মোহে রখো মোহে মছলি তুম নীর তুজ বিন ক্যো সর মোহে চাত্রক তুম ভূত ত্রিপত মুখ পর মুখ পর হর প্যাস মেরি জি প্রাণ জি হ প্রাণ পতে লাড়িলে লাড লডায় সব মহ মিল হমারি হোয় গতে চিত চিতব মিট অন্ধারে জো আস চক বিদিন চর নানক পয়ম পে প্রিয় সঙ্গ মেলি মছলি নীর না বিসর ধন ধন হমার ভাগ কর আয়া ফির মেরা সোহে বঙ্ক দ্বার সগলা বন হরা হর হরা স্বামী সুখে গামী আনন্দ মঙ্গল রসকণা নবল নব তন নাহ বালা কবন রসনা গুণ পড়া মেরি সেজ সোহি দেখ মোহি সহস সগলা সগল সহসা দুঃখ হরা নানক প্রেম পে মেরি আস পুরি মিল স্বামী পরম্পরা বিলাবল মহলা পঞ্জাবা ছন্ত মঙ্গল এক ওঙ্কার সদগুর প্রসাদ শ্লোক সুন্দর শান দয়াল প্রভ সুখ সর্ব সুখানিদ পিও সুখ সাগর প্রভ ভেটিয়া নানক সুখী হোত এহ জিও ছন্ত সুখ সাগর প্রভ পাইয় জব হোবে ভাগো রাম মানন মান বজাইয় হর চরণী লাগো রাম ছোড সেয়ান পচাতুরী দুর্মত বুদ্ধ ত্যাগো রাম নানক পৌ শরণাই রাম রায় থির হয় সুহাগো রাম সো প্রভ তাজ কত লাগিয় জিস বিন মর যাইয় রাম লাজ না আবে জ্ঞানমতি দুর্জন ব্রহ্মাইয় রাম পতত পাবন প্রভ ত্যাগ করে কহো কত ঠহরাইয় রাম নানক ভগত পাও কর দয়াল কী জীবন পদ পাইয় রাম শ্রী গোপাল নবসরে বল গাইয় চুরাগন রসনা রাম প্রভ ভগত বছল নহ সেবী কায়া কাক কৃষ্ণা রাম
2: ভক্ষণা গানি ওই গানি বছনা রাম নানক বিন হরে আবো
3: ਆਓ ਜੇ ਹਨ ਬਿਸ਼ਟਾ ਕਿਰਮ ਪਸਮਾ ਰਾਮ ਲਾਏ ਬਿਰੋ ਭਗਵੰਤ ਸੰਗੇ ਹੋਏ ਸੰਗੇ ਹੋਏ ਬਰਾਗ ਰਾਮ ਚੰਦਨ ਚੀਰ ਸੁਗੰਧ ਰਸਾ ਹੋਮੇ ਬਿਖ ਤਿਆਗਾ ਰਾਮ ਈਤ ਊਤ ਨਹੀਂ ਡੋਲੀਏ ਹਰ ਸੇਵਾ ਜਾਗਨ ਰਾਮ ਨਾਨਕ ਜਨ ਪ੍ਰਭ ਪਾਇਆ ਆਪਣਾ ਸਾ ਟਲ ਸੁਹਾਗਣ ਰਾਮ ਬਿਲਾਵਲ ਮਹੱਲਾ ਪੰਜਵਾਂ ਹਰ ਕੋ ਜੋ ਵਡ ਪਾਗਿਓ ਮਿਲ ਸਾਧੂ ਸੰਗੇ ਰਾਮ ਗੁਣ ਗੋਬਿੰਦ ਸਦਾ ਗਾਈਏ ਪਾਰ ਬ੍ਰਹਮ ਕੇ ਰੰਗੇ ਰਾਮ ਸੋ ਪ੍ਰਭ ਸਦ ਹੀ ਸੇਵੀਐ ਫਲ ਪਾਈਏ ਫਲ ਮੰਗੇ ਰਾਮ ਨਾਨਕ ਪ੍ਰਭ ਸਰਨਾਗਤੀ ਜਪ ਅਨੰਤ ਤਰੰਗੇ ਰਾਮ ਇੱਕ ਤਿਲ ਪ੍ਰਭ ਨ ਵਿਸਰੇ ਜਿਨ ਸਭ ਕਿਸ ਦੀਨਾ ਰਾਮ ਵਡ ਪਾਗੀ ਮੇਲਾ ਵੜਾ ਗੁਰਮੁਖ ਪਿਰ ਕੀਨਾ ਰਾਮ ਬਾਂਹ ਪਕੜ ਤਮ ਤੇ ਕਾਢਿਆ ਕਰ ਆਪਣਾ ਲੀਨਾ ਰਾਮ ਨਾਮ ਜਪਤ ਨਾਨਕਾ ਜੀਵੇ ਸੀਤਲ ਮਾਨਸੀ